0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং

শ্রোতা বন্ধু, পঞ্জিকা গণনা অনুযায়ী আজ মিথুন 15 দিন জুন মাস 28 তারিখ, আষাঢ় মাস 8 দিন সোমবার, পবিত্র দেবস্নান পূর্ণিমা। আজিঠার মহাপ্রভুঙ্কর অনবসর নীতি আরম্ভ। আজ সূর্য উদয় হয়েছেন 5:14:02, সূর্য অস্ত হবে 6:25:22। শ্রোতা বন্ধু, এথর জাণিবা আজির দিন ইতিহাসে ঘটি যাইথিবা ঘটনা সম্পর্কে। আজ জুন 29 তারিখ 1435 মহান সূর্যবংশী গজপতি কপিলেন্দ্র দেবঙ্ক রাজ্যাভিষেক বার্ষিকী, গজপতি দিবস। আজির দিন জুন 29, 2007 প্রথম আপেল আইফোন আমেরিকার বাহারি। আজ হচ্ছে জুন 29 তারিখ বিশ্ব পরিসংখ্যান দিবস। আজির দিন জুন 29 ভারতীয় ক্রিকেটর সচিন তেন্ডুলকর ক্রিকেট ইতিহাসে 15,000 রন করে প্রথম ব্যাটসম্যান ওডিআই ক্যারিয়রে। এর শেষ হল কার্যক্রম সুপ্রভাত পুরী।

শ্রোতা বন্ধু, বেড়ে বেড়ে আশ্চর্য লাগে না, সতরে কোন এতে বড় দিয়ঙ্কু যে এতে বড় দুনিয়াকু চলাউছন্তি তাঙ্কু জ্বর হেইথিবো? সে কোন আমা মনিষ মানঙ্ক পরি জ্বর কষ্টরে পীড়িত থিবে? সতরে কোন আমা

শ্রোতা বন্ধু, ভজনটি শুণবা পূর্ব আমি কথা হেউথিলে আম কালিয়া ঠাকুরঙ্ক মানবীয় লীলা বিষয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আম মহাপ্রভু হেউছন্তি চতুর শিরোমণি, একাবেলে সভিঙ্ক মনকু আহ্লাদিত করিথান্তি সে। জ্বর টিকে ভল হেউ হেউ মন্দির ছাড়ি বাহারকু আসন্তি সে। শ্রোতা বন্ধু, সতরে আম দেহ বি যেতেবেলে অসুস্থ হয়ে পড়ে সেতেবেলে আমে মানে মধ্য ঘরে রহি বিরক্ত হয়ে যাওছে না? যেতেবেলে দেহ টিকে ভল হয়ে যায় সেতেবেলে আমে মধ্য বাহানা খোঁজি বাহারু টিকে বুলি আসি থাও। সত কহিলি না শ্রোতা বন্ধু? লাগুছে আমে বোধে এ কথাটি আম মণিমাঙ্কঠু শিখিছে। দেখুনাহান্তি, জ্বর টিকে ভল হয়েছে কি না ভক্ত মানঙ্ক সহ দেখা হেবাকু রথযাত্রার দিব্য মানবীয় লীলার প্রস্তুতি কলেনি সে। মহাপ্রভুঙ্কর জ্বর পীড়াকু লাঘব করিবা পাই তাঙ্ক সেবক মানে অতি নিষ্ঠার সহিত লাগি পড়িছন্তি তাঙ্ক সেবারে। মণিমাঙ্ক দেহ তাতি বড়িবা সহিত আরম্ভ হইছি শ্রীমন্দিরর অণসর পিণ্ডিরে অনেক উপচার। বড়খিয়া বলি পরিচিত আম কালিয়া ঠাকুর এই অণসর বেলে খাইথান্তি পথি ও ফলমূল। দিনসারা একাধিক বেশ মৈলম হেউথুবা সে বড় ঠাকুর না পিঁধিপারিথান্তি পাটবস্ত্র, না ধারণ করিপারিথান্তি পুষ্প অলঙ্কার। ভক্ত মানে কালে তাঙ্কু ডাকিলে কি নিজ গুহারি জনাইলে সে যদি ব্যস্ত হয়ে পড়বে সেথিপাইঁ বোধে শ্রোতা বন্ধু এই অণসর নীতিবেলে শ্রীমন্দিরে নুহে ব্রহ্মগিরি স্থিত অলারনাথ মহাপ্রভুঙ্ রূপে ভব্য দর্শন দিয়ে ঠাকুরে। সেপটে কিন্তু প্রতিদিন ভলমন্দ জনাওথুবা ভক্ত মানে শ্রীমন্দিরকু যাইথান্তি। সাঙ্গরে নেই কিছু সুবাসিত ধলা ফুল, কিছু ফল ও সর আদি। কালে তাঙ্ক মণিমাঙ্ক জ্বর পাটিকু কিছু ভল লাগিব, কালে তাঙ্ক রসিক ঠাকুর তাঙ্ক ভক্তঙ্ক বাড়ির সুবাসিত ফুল নাই টিকে খুশি হয়েযিবে। পটি দিওঙ্কু মিঞ্জি মিঞ্জি দীপ আলুয়ে দর্শন কলাবেলে ভক্ত মনরে জিজ্ঞাসা উঠে, কালে যদি তাটি সেপটু মণিমা তাঙ্ক শ্রীমুখ দেখাই তৃষার্থ ভক্তর মনর তৃষ্ণাকু মেটাই দেবে? কিন্তু না শ্রোতা বন্ধু, ভক্তর মন কহে আমি পছে কিছু দিন দর্শনর বঞ্চিত রহিযিবু, হলে আম কালিয়া ঠাকুর খুব শীঘ্র সুস্থ হয়ে যাতু। কারণ আইটা দিন পরে পরা আরম্ভ হওয়া যাচ্ছি ভব্য রথযাত্রা। শ্রোতা বন্ধু, সে ভাব বিনোদিয়াঙ্ক ভাবরসরে হজিগলে সময় জনা পড়েনি, হলে কার্যক্রমর এবে গোটে ছোট বিরতি নেই চালন্তু শুনে নেবা আম শ্রোতাঙ্ক অনুরোধর পরবর্তী গীতটিকু। গীতটিকু অনুরোধ করেছন্তি নীলচক্রনগর পুরীর রবিনারায়ণ পাটজোশী। সে অনুরোধ করেথিবা ভজনটি রহিছি সস্মিতা মিশ্রঙ্ক কণ্ঠরে।

শ্রোতাবন্ধু, চতুর্ধা মূর্তিঙ্ক হাতী বেশকু নেই এক কিংবদন্তী কাহাণী রয়েছে। জনে ভক্ত গণপতি ভট্ট, সে গণেশঙ্কর ভক্ত লে। সে মহাপ্রভুঙ্ক রূপ দেখি অসন্তোষ হয়ে শ্রীমন্দিরর ফেরি যাইলে। তা পরদিন লা স্নানযাত্রা, ভকত বৎসল ভাবগ্রাহী সে ভাবর ঠাকুর। ভক্তর মন কথা জাঁ হাতী বেশরে স্নানবেদী ভক্তকু দর্শন দিয়ে। প্রভুঙ্কর হাতী বেশ দেখি গণপতি ভট্ট ক্ষমা প্রার্থনা পূর্বক প্রভুঙ্কর শরণ পশিলে। আউ কহিলে, হে প্রভু নারায়ণ, তুমি মোর প্রিয় গজানন। সেই দিন ঠার মহাপ্রভু স্নানবেদী হাতী বেশরে ভক্তঙ্কু দর্শন দিয়ে। এই বেশর সামগ্রী সবু রাঘবদাস মঠর আসি থাকে। বেশ পরে পুষ্পাক কর্পূর আরতি করতে মণ্ডপরে টেরাবন্ধা হয়ে সকাল ধূপ অনুষ্ঠিত হয়ে থাকে। শাস্ত্রে বর্ণিত অছি স্নান মণ্ডপরে প্রভুঙ্কু হাতী বেশরে দর্শন কলে মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে, যমদণ্ডর ভয় রহে না। আজঠার প্রভুঙ্কর অনবসর নীতি আরম্ভ। মহাপ্রভুঙ্কর এভাবে নীতিকান্তি অন্য কেউঠারে দেখা মিলে না। সে হচ্ছেন পরম ব্রহ্ম পরমেশ্বর, প্রভু জগতর নাথ জগন্নাথ। জয় জগন্নাথ।

শ্রোতা বন্ধু, পঞ্জাবী মানঙ্কর গোটিয়ে গীত অছি, সদা না বাগিন বুলবুল বোলে, সদা না বাগ বাহারান, সদা না রাজ খুশি দে হন্দে, সদা না মজলিস ইহারান। অর্থাৎ বুলবুল পাখি চিরকাল বগিচারে গীত গায়ে না, বগিচার শোভা মধ্য চিরকাল রহে না, রাজাঙ্কর আনন্দর রাজত্ব চিরকাল রহিপারে না, প্রিয় বন্ধুগণ চিরকাল একাসঙ্গে রহিপারন্তি না। এর অর্থ হেউছি চিরদিন আমে মানে সুখী হয়ে পু না। তেবে জীবনর মহত্বপূর্ণ বিষয় হেউছি ধৈর্য রক্ষা করা শিখবা। ধৈর্য আউ অধবসায় শক্তি মনরে ভরে আত্মবিশ্বাস, আউ এ আত্মবিশ্বাস সমস্ত কঠিন পরিস্থিতি সম্মুখীন করা সাহস দিয়ে থাকে।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে জুন 29 তারিখ, জাতীয় পরিসংখ্যান দিবস। প্রসিদ্ধ বৈজ্ঞানিক ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালনোবিশঙ্কর জন্মবার্ষিকী। সে ভারতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পরিসংখ্যানর জনক ভাবে পরিচিত প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। সে দ্বিতীয় পঞ্চবার্ষিক যোজনা মহালনোবিশ যোজনা প্রস্তুত করে ভারতের সামাজিক আর্থিক বিকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

শ্রোতা বন্ধু, আমি এইপরি কাজ করিবা চহিরে নিজের কৌণসি কাজকু লুচাই পার নথিব আউ সর্বদা স্মরণ রখিবা উচিত যে আমে মানে যেপরি প্রতি মুহূর্তরে ভগবানক প্রত্যক্ষ সান্নিধ্যে রহিছু, গভীর বিশ্বাসরে সবকিছি হয়ে পারে। এই বিশ্বাস সহ এই গীতরে শেষ করিবা আজির শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমকে।

শ্রোতাবন্ধু, এতে সময় শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম প্রসারণ করল আকাশবাণী মুম্বাই কেন্দ্র আকাশবাণী পুরী কার্যক্রম শুণুচার 103.4 FM মাধ্যমে। বর্তমান শুণন্তু NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম 1316 অধ্যায়।

বর্তমান শুনন্তু আসন্তকালের ক্ষেত্রে কার্যক্রম সূচনা আসন্তকালি সকাল 6টা বাজে 5 মিনিটে শুনবে ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম আরাধনা। 6টা বাজে 40 মিনিটে শুনবে শ্রীরামচরিত মানসর 121তম অধ্যায়। 7টা বাজে 10 মিনিটে শুনবে আমার স্বাস্থ্য প্রসারণ করব আকাশবাণী কটক কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। যুবক যুবতী মানে কিপরি উদ্যোগী হয়ে পারিবে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য মানুষ রোজগারর পন্থা দেখাই পারিবে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রাখবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধাকে দেখি নয় ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করা এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতীঙ্কু কেবল চাকরি উপরে নির্ভর নরহি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করিবা পাই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছন্তি। এই যোজনাগুলিক মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলরে আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্টআপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারের সমস্যার সমাধান করে। ভারতের স্টার্টআপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি খুঁজিবা ব্যক্তির চাকরি সৃষ্টিকারী উদ্যোগে পরিণত হবার সুযোগ দিয়ে আসিছে। আজির যুবপিঢ়ি কেবল সরকারি কিংবা বেসরকারি চাকরি উপরে নির্ভর নরহি নিজের দক্ষতা, শিক্ষা ও সৃজনশীলতাকে ব্যবহার করে নিজস্ব ব্যবসায় গড়ি পারুছন্তি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক

ছেড়া পহরা কার্য সম্পন্ন করে থাকে। শ্রী নরর পারম্পরিক রীতিনীতি অনুযায়ী গজপতি মহারাজ রূপা খচিত তামজান বিমানরে আসি স্নানবিধি পহঞ্চি ছেড়া পহরা নীতি সম্পন্ন করে থাকে। এরপরে ঠাকুর গজানন বা হাতিবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। রীতিনীতি অনুযায়ী বাড়গ্রাহী সামন্ত বলভদ্র নিমন্তে গোপাড়তীর্থ মঠর এবং দেবী সুভদ্রা ও শ্রীজগন্নাথ নিমন্তে রাঘবদাস মঠর এই বেশপাই সমস্ত উপকরণ আসি থাকে। স্নানবিধি উপরে ঠাকুর এই বেশ দর্শন কলে বহুজন্মর পুণ্যফল মিলি থাকে বলে প্রবাদ রয়েছে। হাতিবেশ পরে ঠাকুরঙ্কর কর্পূর লাগি এবং এরপরে ভোগ লাগি হয়ে থাকে। ভোগ লাগি পরে চতুর্ধা মূর্তি শ্রদ্ধাড় সাহাণ মেলার দর্শন করে থাকে। স্নান যোগু ঠাকুর মানবীয় রীতিনীতি অনুযায়ী জ্বরের পীড়িত হয়ে থাকে। তেমন স্নানবিধি উপর ঠাকুর অনসর ঘরকু বিজে করে থাকে। সেখানে শ্রীজীউঙ্কর পনের দিন ধরে গুপ্তসেবা নীতি অনুষ্ঠিত হয়ে থাকে। জ্বরর আরোগ্য লাভ করা এই অনসর ঘরে অবস্থান অবসরের ঠাকুর ফুলুরি তেল ঘর্ষণ করা যাই থাকে। ঠাকুর আরোগ্য লাভ পাই দশমূল সেবন মধ্য করে থাকে। অনসর পিণ্ডি সম্মুখে ঠাকুর পটিদিয় পূজা পাই থাকে। বড় ঠাকুর বলভদ্র শ্রী অনন্ত বাসুদেব দেবী সুভদ্রা ভুবনেশ্বরী এবং প্রভু জগন্নাথ শ্রী নারায়ণ পটিদিয় রূপে পূজা পাই থাকে। রথযাত্রা পূর্ব দিন অর্থাৎ পঞ্চদশতম দিনে ঠাকুর নবযৌবন দর্শন অনুষ্ঠিত হয়ে থাকে। ঠাকুর অনসর ঘরে অবস্থান অবসরের শ্রদ্ধাড় ব্রহ্মগিরিঠার অলারনাথ দর্শন বিধি রয়েছে। পুরী শ্রীক্ষেত্রে আজ চতুর্ধা মূর্তি শান্তি শৃঙ্খলার সহ স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত কার্যসূচী অনুযায়ী ঠাকুর নীতিকান্তি সম্পন্ন হওয়া সহ শ্রদ্ধাড় বড়দাণ্ডর চতুর্ধা মূর্তির দিব্য দর্শন লাভ করেছেন।

শ্রোতা বন্ধু, বেড়ে বেড়ে আশ্চর্য লাগে না, সতরে কোন এত বড় দিয়কু যে এত বড় দুনিয়া কো চলাউছন্তি তাঙ্কু জ্বর হেইথিব? সে কোন আম মনিষ মানক পরি জ্বর কষ্টরে পীড়িত থিবে? সতরে কোন আম মানক পরি আম ঠাকুর বি ঔষধ খাউথিবে? এত বড় দিয় এত বড় মন্দিরর সুখ সুবিধা থাইবি সে কালিয়া ঠাকুরঙ্কু জ্বর কেমিতি হউচি? হেলে শ্রোতা বন্ধু, আমি এটি শাস্ত্র আলোচনা করিবা নাহি, বরং টিকে ভাব রস নেই সে কলা দিয়ঙ্কর গুণ কীর্তন করিবা। এই যেমিতি টিকে আগরু আমি কথা হেউথিলে মহাপ্রভুঙ্কর মানবীয় লীলা বিষয়রে, মানিষ পরি নিজকু জ্বরের পকাই টিকে সেবক মানঙ্কর সেবা লোড়ি থান্তি সিয়ে। সবুবেলে বিম্বস্নান করুথুবা বিগ্রহঙ্ক দেহরে যেতেবেলে পানি টিকে পড়ি যাইথায়, সেতেবেলে তাঙ্ক দেহ খারাপ কিপরি বা নহেব? স্নান মণ্ডপরে যেতেবেলে ভক্ত মানঙ্ক আগরে মহাপ্রভু গাধোই থান্তি, সেতেবেলে বোধে কোঠি না কোঠি আম কলা দেহঙ্ক দেহরে নিহাতি নজর লাগি যাইথিব, সেথিপাইঁ বোধে তাঙ্কু জ্বর আসিথিব। শ্রোতাবন্ধু, মান্যতা রহিছি স্নান পূর্ণিমা দিন মহাপ্রভুঙ্কর সেই মানবীয় লীলাকু টিকে দর্শন করিবা নিমন্তে স্বর্গরু সবু দেবাদেবী মানে মধ্য আসিথান্তি। দেবরাজ ইন্দ্র বর্ষা রূপে মহাপ্রভুঙ্কু টিকে স্পর্শ করি তাঙ্ক সান্নিধ্য লাভ করিথান্তি। তেবে শ্রোতাবন্ধু, কোন সেথিপাইঁ আম কলা ঠাকুর আউ জ্বরের পড়ি নাহান্তি তো? তেবে সে নিহাতি কষ্ট পাউথিবে, সেথিপাইঁ পরা তাঙ্ক প্রত্যেকটি ভক্তর মন ব্যাকুল হয়ে উঠুছি আম কালিয়া রজা আউ তাঙ্ক ভাই ভৌণী জ্বরের পীড়িত। নিজ প্রিয়র ঠাকুরঙ্কু কষ্টরে দেখি সবুবেলে সে দিন গণুথিব কেমিতি সরিব এ অনসর বিধি, আউ মহাপ্রভুঙ্কর দিব্য দর্শন প্রাপ্তি হেব। তেবে শ্রোতাবন্ধু, আগুকু বি কালিয়া ঠাকুরঙ্কু নেই অনেক কথা হেবা, হেলে এবে সময় আসিছি আম হিলোল কার্যক্রমরে শ্রোতাঙ্ক অনুরোধর প্রথম গীতটিকে শুনিবার। গীতটিকে অনুরোধ করেছেন চক্রতীর্থ রোড পুরীর প্রতিভা পণ্ডা। তাঙ্ক অনুরোধর ভজনটি রয়েছে সুবাস দাসঙ্ক কণ্ঠরে, অলেখ বিশ্বাল গীত রচনার।

শ্রোতা বন্ধু, ভজনটি শুণবা পূর্ব আমি কথা হেউথিলে আম কালিয়া ঠাকুরঙ্ক মানবীয় লীলা বিষয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আম মহাপ্রভু হেউচন্তি চতুর শিরোমণি, একাবেলে সভিঙ্ক মনকু আহ্লাদিত করিথান্তি সে। জ্বর টিকে ভল হেউ হেউ মন্দির ছাড়ি বাহারকু আসন্তি সে। শ্রোতা বন্ধু, সতরে আম দেহ বি যেতেবেলে অসুস্থ হয়ে পড়ে সেতবে আমে মানে ঘরে রহি বিরক্ত হয়ে যাচ্ছে না? যেতবে দেহ টিকে ভল হয়ে যায় সেতবে আমি বাহানা খোঁজি বাহার টিকে বুলি আসি থাও। সত কহিলি না শ্রোতা বন্ধু? লাগুচি আমি বোধে এ কথাটি আম মণিমাঙ্কঠু শিখিছে। দেখু না জ্বর টিকে ভল হয়েছে কি না, ভক্ত মানক সহ দেখা হওয়া রথযাত্রার দিব্য মানবীয় লীলার